0: মুহি পরা তোর হৃদয় মণি চারিতে তোর মা দোকানি হরি নেই তোকে করিবি রাণী
1: রাণী
0: তু তোকে মতে কি পারুনু চিনি মুহি পরা তোর হৃদয় মণি চারিতে তোর মা দোকানি।

0: না?
1: কে? ও চন্দিরি? বস, দেখি পারুনু কণ্টিয়া মাছ পোড়িকি খাউছি?
0: খালি খাউছু না আউ কোন করছু?
1: দেশি মাল গিলাসে পি দেইছি। থক্কা মটিবা কথা না, তু আসিলে না থক্কা ছক্কার পাখ পশেনি।
0: মু কোন সববেলে আসি পারিবি ছক্কা? মোর তো পুনি ঘর আছি, সংসার আছি। হস, পারা গুড়া সব এইঠি রুন্ড, তো দেখু না মুন্ডরে এটা তা গোড় নখ বজাই দিয়ে উড়িগলা।
1: বাল সব আড়ু আইগলা তো। মু কেশ বাঁধি জাণিল চন্দ্রকোড়া।
0: তোর কথা না ছক্কা, ঝিঙ্কর ডিয়া খেল, পাণিরে খপরা চালিথিব, ওদা হউ নথিব, কোটু শিখিলু রে?
1: তো ওঠরু, তো আখিরু, তো কোড়া কোড়া বাড়রু।
0: আউ অটকে জানা ছক্কা, অটকে জানা, বাধুছি।
1: তোরে ফুল কড়ি আঙ্গুড়ি
0: আঙ্গুড়ি মোড় না ছক্কা, মোড় না দরজ হউছি পুরা।
1: হ্যাঁ
0: পাণি কিছু ভাঙ্গি যাব রে, ছাড়লু, মু পুরা বিবাহিতা, ছাড় ছক্কা ছাড়ে।
1: সে বুড়া আদিকন্দ দাস মলে যাই তু মোর হবু।
0: সে টুকি বাপকু ফুসলা ফুসলি করে 50,000 টাকা নিয়ে যাইছি, সূর্যা কু দেব, তা ইলিশি না বনা হব, বুড়া জি ধরুলা জমি দি গুণ্ঠ বি বিকি দেব। মু জান কথাটা ঠৌরাই পারিলি, নহলে গাঁ সারা লোকঙ্কর ইঙ্গিতিয়ালি হইথান্দা তম চন্দ্রকলা।
1: এই শুন,
0: সেইটি থাই কৌনু,
1: তো কান মো মুহ পাখ আনে, কান কামুড়ি বিনিব।
0: জানে তো কামুড়ি দেবু।
1: নাইলু জব্বর খবরটে কহিবি।
0: হ্যাঁ কৌনু,
2: দেখিলু তো ঝুও, তো সাবু তো মারে খেল, ঝুও হই মার লীলা দেখেইলি তোতে, মনটা ভারি ভারি লাগুছি।
3: মু সব কথা বাকু কইদেবি মাউসি।
2: আস্তে কথা কহ, সেমানে শুনি পারিবে।
3: মু এ অন্যায় সই পারিবিনি মাউসি।
2: সইবাকু হব কাইঞ্চ, নহলে তো জীবন প্রতি বিপদ মারি আসিব।
3: তাহলে কোন কান মুড়ি হই ঘরে বসিবি?
2: এ রঙ্গিয়া রাই তোতে সেমিতি করিবাকু কহিবনি, তু আগো সূর্যাকু পাইসার, তা হাত ধরি সার, এ ঘর বিদা হই সার, তাপরে তো বাপুকু তু নিয়ে যাব।
3: মাউসি মু যাউছি, বা তেনে খোঁজুথিব।
2: হো যা ঝো যা, মু শুখুয়া বিক্রি করিবাকু যা। বিধি

শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে প্রচার করছ রুদ্রবীণা বাদন শিল্পী বাহাউদ্দিন ডগর শিল্পী পরিবেশন করেছেন রাগিণী তোড়ি আলাপ বাদ্যযন্ত্রের সহযোগিতা সঞ্জয় আগলে পখাওজ বুলাই মাইতি তানপুরা

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: কার্যক্রমর পরবর্তী শিল্পী সুমিতা পণ্ডা, সে গাইছন্তি নন্দকিশোর সিংহ রচনা।

শ্রোতা বন্ধু এইটি কহি রাখুছু আজির কার্যক্রম মাত্র অধঘণ্টা লা এই অধঘণ্টা ভিতরে আমি অনেক এসএমএস পাইছু হলে সব এসএমএস বজাই ফেরাইবা আমার পক্ষে সম্ভবপর নুহে তেণু আপন মানে কে মন দুঃখ করবে না আমি তো সময়ের দাস যা হলে তো আমি কার্যক্রমক অধঘণ্টা ভিতরে সীমিত রাখা পড়ব তেণু আজপাই কার্যক্রম এতিকি।

মনে পড়ুছে খন্তদত্ত কহনারে চাটুবাণী সে গীত সে যেভাবে ভাবে সংযোজনা করেছিলেন তার স্বর সাজাইছিলে তাহা খুব সুমধুর ছিলা। মোর অনেক গীতনাট্য বিশেষ করে ধারাবতী ত্রিপুরাসুর বৌদ্ধ এবং বৃন্দাবতী ইত্যাদি ইত্যাদি গীতনাট্যকু সে পরিবেশন করিবার যেউ সুযোগ সৃষ্টি করেছিলেন তাহা ভুলিবার নুহে এবং সকাল দেখিছে তাঙ্ক ভোর উঠি সে সঙ্গীতকু সাধনা করুছিলে এবং রাত্র পর্যন্ত তাঙ্কর সাধনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: প্রচার করছু সান্তাড়ি গীত পরিবেশন করিছন্তি সীতারাম টুডু এবং গোপালচন্দ্র সিং।

0: দেখিলা পরে।
1: মো নাম জে সাইশঙ্কর, ক্লাস 12 ফ্রম কেএমবিবি হায়ার সেকেন্ডারি স্কুল।

0: আচ্ছা প্রহেলিকা মানে কে কে জানিছন্তি তো সমস্তে পয়সল আচ্ছা কহিবি যে উত্তর জানিথিবে হাত টেকিবে টাহিয়া উপরে টাহিয়া তিনি মুন্ড দশ গোড় দেখি চুকুরে বাইয়া আউথরে কই দউচি টাহিয়া উপরে টাহিয়া তিনি মুন্ড দশ গোড় দেখি চুকুরে বাইয়া
1: হল করন্তি কৃষক
0: বিলকুল ঠিক উত্তর কইছন্তি হল লঙ্গল সহ চাষী
1: সুপ্রিয়া প্রিয়দর্শনী সাহু ক্লাস 12th সেকশন ডি
0: সেকেন্ড হউচি স্বর্গরু পড়িলা পিলাটিয়ে তা মুন্ডরে টোপিটিয়ে সেইপটে পুয় পিলা কি হাত ডাকুচি
2: তাল
0: বিলকুল ঠিক উত্তর কহিলে তাল
2: উদিত রঞ্জন শতপথী
0: তাপরে যা হরড় চড়াই নরড় পক্ষী কেউ চড়াই রোটি আখি এটা বহুত হাত ডাকি
1: নড়িয়া
0: বহুত বড়িয়া বিলকুল ঠিক উত্তর কহিলে নড়িয়া
1: অর্চিতা বেহেরা
0: ইয়া পরটা কহিব অমঞ্জি মঞ্জা মঞ্জি নাহি সে তো শূন্যরু গজা অমঞ্জি মঞ্জা মঞ্জি নাহি সে তো শূন্যরু গজা
3: নড়িয়া
0: না আউ কে কহিবে
4: কদলী গাছ
0: না ঠিক উত্তর নুহ
3: অমর ভাই
0: না ভুল উত্তর
5: কদলী ফল
6: কদলী গছ জনে কহিব আউ জনে কদলী ফল কহিব
5: ছতু
0: বিলকুল ঠিক উত্তর কহিলে
5: সোমেশ্বর দর্শনী
0: নেক্সট যা যাইথিলি ওষকণা একা গছকে দেখি আসিলি কপা কদলী বড় চণা কে কহিবে ফুল লাল লাল গছটা কণ্টা গছটা
1: শিমিলি গছ
0: বিলকুল ঠিক উত্তর শিমিলি গছ
1: এসবি তেজস্বিনী সাহু
0: যা গছ নহকা পতর বঙ্কা তাফল বিকিলে মুঠাই টঙ্কা
2: ধান
0: ঠিক উত্তর ধান ধান বি হব গহম বি হয়ে পারিব
2: প্রীতম রাউত সেকশন এ ক্লাস 12
0: তবে এইটি প্রহেলিকা সরি যাইছে এবে যা টং টু স্টক
7: বাপরে এটি প্রতিভার ঢের সারা গুচ্ছা এটি ট্যালেন্ট তো যেতে অছি প্রহেলিকারী বি বহুত বড়া কইল
8: দেখিব তাহলে টং টুইস্টার কি কিপরি ভাবরে কহুছন্তি
7: পোখরী রে মাছ মাছ কু বাছ পছ কু পছ আরে আরে সমস্ত নু জনে জনে কি কো
8: প্রথম টং টুইস্টার পই আমা ম্যাম হাত উঠিছন্তি ম্যাম কো টিকে মাইক দিয়া যাও
7: পোখ

0: শ্রোতা বন্ধু, প্রকৃতি আমাকে দেউথিবা অনেক জিনিস বা পদার্থ মধ্যরু বাউঁশ হেউছি অন্যতম। আপন মানে দেখুথিবে অনেক স্থানরে বাউঁশ বন আছে। আম ওড়িশার বিভিন্ন রাজ্যরে বাউঁশ গছ বা বাউঁশ বন রহিছি। এহা ফলরে বাউঁশ শিল্পর বেশ অগ্রগতি হেইপারিছে। বাউঁশ মধ্য আম অর্থনীতিরে অনেক প্রভাব পকাইছে। বাউঁশরু নির্মিত বিভিন্ন প্রকার ঘর করণা জিনিস ঠারু আরম্ভ করে ঘর সজা জিনিসর বহুত চাহিদা রহিছে। এহাকু জীবিকা ভাবরে গ্রহণ করে অনেক লোক বেশ উপকৃত হেউছন্তি। বাউঁশরে নির্মিত প্রত্যেকটি জিনিস আম রাজ্যরে আম দেশরে তথা দেশ বাহারে আদৃত হেউছি। বাউঁশকু উপযোগ করে আমার অর্থনীতিকু সুদৃঢ় করিবা সহিত সজাড়ি পারিবা আউ ভালো দি পয়সা রোজগার করি পারিবা। সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় হেউছি বাউঁশ সহিত কেউ কেউ শিল্প সংশ্লিষ্ট বাউঁশকু ব্যবহার করে আম দৈনন্দিন জীবনরে কিপরি পরিবর্তন আনি পারিবা। বাউঁশর বহুল ব্যবহার, বাউঁশজাত পদার্থর উপাদেয়তা, তাকে জীবিকা রূপে কিপরি গ্রহণ করিপারিবা, এই সব প্রসঙ্গকু আধার করে আজ বনানি কার্যক্রমরে আলোচনার বিষয় রয়েছে বাউঁশ চাষ ও তার বজার ভিত্তিক চাহিদা। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি অবসর প্রাপ্ত মুখ্য বন সংরক্ষক প্রদীপ্ত কুমার মহাপাত্র। তাঙ্ক সহিত আলোচনার অংশ গ্রহণ করুছন্তি অনন্ত চরণ জেনা। তাহলে আসন্তু শুনিবা আলোচনা বাউঁশ চাষ ও তার বজার ভিত্তিক চাহিদা।
1: নমস্কার, স্বাগত আপনার।
2: নমস্কার শ্রোতা বন্ধু, আমার নমস্কার।
1: আমার যে আলোচ্য বিষয়বস্তু আজ রয়েছে বাউঁশ চাষ ও তার বজার ভিত্তিক চাহিদা, এই বিষয়ে আমি আলোচনা করিবা। তা পূর্ব আমি টিকে আলোচনা করিবা যে বাউঁশ কেতে প্রকার দেখা যায়।
2: আপনার জাঁথে আমার উদ্ভিদ কু এক বীজ ও দুই বীজ পত্রী ভাবে তাকে বিভক্ত করা হয়েছে। বাউঁশ এক বীজ পত্রী উদ্ভিদ এবং ইয়া পৃথিবীর ফাষ্টেস্ট গ্রোয়িং সবুঠ দ্রুততম ভাবে বড়ুতবা বৃক্ষ হল বাউঁশ। আগুর আপনার দেখিবে বাউঁশক কুয়াযায় পুয়ার ম্যানস টিম্বর, মানে গৃহ উপকরণে ঘর তিয়ারে বাউঁশ প্রবল ভাবে ব্যবহৃত হয়। মুখ্যতঃ ওড়িশা উপকূলবর্তী জেলা মানুষ দেখবে বাউঁশ গৃহ উপকরণ কৃষি উপকরণে ব্যবহৃত হয়। লোক মানে বহুল ভাবে নির্ভর করতে বাউঁশ উপরে, কারণ উপকূলবর্তী অঞ্চলে এতে জঙ্গলে কাঠ মিলে নি, বাউঁশ হি কাঠকু সবস্টিচ্যুট করে। লোক কাঠ বদলে বাউঁশ হি ইউজ করতে, শগড় দণ্ডা হো ফল হো সবুথে বাউঁশ হি ব্যবহার করা যায়। চাল ছপরে বাউঁশ হি মুখ্যতঃ ব্যবহার করা যায়। তেমন বাউঁশক কুয়াযায় পুয়ার ম্যানস টিম্বর বা গরিব মানকর কাঠ বিল তাকে কুয়াযায়। যে বাউঁশ যা কিছু হোতলা জঙ্গলে হুয়ে এবং কিছু কিছু নিজ বাড়িতে হুয়ে, পতিত জমি যেগুড়া অব্যবহৃত জমি চাষ জমি নুহ সেটি সব বাউঁশ চায়। কিন্তু কালক্রমে আস্তে আস্তে বাউঁশ গছ লোপ পাইবাকে বসিলাণি। মুখ্যতঃ আগুরু বাউঁশ আমার যে করা যাওয়া ম্যানেজমেন্ট করা হোক কেবল কাগজ পিগা কাগজ কল পেপর মিল সব নৌলে পল্পে।

শ্রোতা বন্ধু, পৌরাণিক কথাবস্তু আমি জাণিছু যে শ্রীকৃষ্ণ যে বংশী বজাই গোপী মানক মন মোহুলে আাই চরাইবা সময় বংশীর সোনারে বিমোহিত হয়ে গাই মানে পাখক স্বত প্রভৃত চালি আসুলে আই বংশী তৈরি হয়েছিল বাউঁশে। তেণু করে বাউঁশর ব্যবহার কেউ পুরাণ যুগর লা আগর পিলাটিয়ে জন্ম হলে তার নাহি কাটিবা পাই বাউঁশ পাতিয়ার ব্যবহার করা যাউতিলা, হলে বর্তমান তাহা সে ক্ষেত্রে করা যাও নাহি। মৃত্যু পরে মধ্য বাউঁশকু উপযোগ করি কোকি তৈরি হইথায়। তেণু জন্ম ঠারু মৃত্যু পর্যন্ত বাউঁশর ব্যবহার রহিছি। আগর প্রত্যেকঙ্ক বাড়ি বগিচারে বাউঁশ গছ থিলা, হলে তাকু ব্যবসায়িক ভিত্তিরে কেই চাষ করুনথিলে। কহিবাকু গলে কাঠর বিকল্প হেউছি বাউঁশ। আগর চাল ছপর ঘর থিলা যেউথিরে কি বাউঁশর ব্যবহার হেউথিলা, কিন্তু বর্তমান চাল ছপর ঘর ছাড়ি সমস্তে কোঠা ঘরে রহিবাকু পছন্দ কলে। হলে বর্তমান বিভিন্ন প্রকার ঘর সাজসজ্জা পাই

0: শ্রোতাবন্ধু, প্রভাত এক মঙ্গল মুহূর্ত। রাতির অন্ধকার অপসরি যা সহ সূর্যদেবঙ্কর আগমনরে আরম্ভ হয়েছি আউ এক দিনর। রাতিক ভিতরে মানিষ পাশুরি দেইছি তার সবু ক্রান্তি আউ অবসাদকু, পছরে পকাই দেইছি তার সবু নকারাৎমক ভাবনাকু। প্রভাতর আগমন সহ মনকু আসিছি নূয়া ভাবনা, মনরে সৃষ্টি হয়েছি নূয়া কাম করিবার আগ্রহ। সকারাৎমক দৃষ্টিরে সে অনুভব করুচি তাকু অনেক কিছু কাম করিবার অছি। জগত স্রষ্টাঙ্কর এই সুন্দর সৃষ্টিরে শ্রেষ্ঠ জীব এই মানিষ সমস্তঙ্কর মঙ্গল পাই কাম করিবা উচিত, একথাকু দৃঢ় ভাবরে কহন্তি শিক্ষাবিদ অমূল্য কুমার পণ্ডা।
1: ঈশ্বর আমাকু জন্ম দিয়েছেন, বঞ্চাইকি রাখছেন, আম দ্বারা কিছু কাম করাইবা পাই ঈশ্বরকু মঙ্গলে রাখি অন্য মানুষ মঙ্গল কাম।

0: সঙ্গে ফুড়িব দুর্যোধন মান মান গোবিন্দ মান ভজিব বিলয়
1: নকর সোচনা ভাই ক্ষুদ্র আদপি অতি ক্ষুদ্র সেই পঞ্চ পাণ্ডবে কৌরবর রণ ঘোষে জগত কম্পিত পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য মহারথী কর্ণ মদ্রপতি শল্য বন্ধু কৃপাচার্য আউ সর্বশেষ মাতুল শকুনী রথী মহারথী গণ কৌরবে সহায় নাহি ভয় কিবা ভয় ছাড় পণ্ডু সুত গণে
2: যুদ্ধ ভয়ে নুহি কাতর যুদ্ধ অটে বীর ভূষণ বীর ভাগ্য বসুন্ধরা সন্তপ্ত হৃদয় মোর নমানই বিবেক তাড়ন পণ্ডুপুত্র চতুর্দিকে শুভায়িত হল নির্ল যে বহন্তি নাম পাণ্ডব বলিল সহদেব ব্যতিরথে যারজ সমস্তে কহ ভাই কেউ রূপে যারজ সন্তানে দুর্যোধন দেব পুণি ভাইর সম্মান কেউ রূপে সুমহত সেবংশ পাদপে ছেদিবি মুকুলাঙ্গার সুতীক্ষ্ণ কুঠারে সোমবংশ ধরা প্রচুলোপ হব পথে নদেবী প্রশ্রয় সেই যারজ সন্তান
3: বণজা বণজা বণজা সাধু সাধু সাধু সোমবংশ ভগীরথ কুলর তিলক সার্থক করিছ মান গোবিন্দ নামকু
2: মাতুল বহুবার করিছি প্রযত্ন ধরা পৃষ্ঠ পোছিবাকু পাণ্ডবর নাম কিন্তু হায় সব ব্যর্থ বিফল প্রয়াস কুহ কুহ মামু আজি বিপদে তুমি একা মোহর সহায় হত বুদ্ধি দুর্যোধনে দিও হে সুবুদ্ধি
3: ভণজা মনে হুয়ে রাজ্য দাবি করিবে পাণ্ডবে মধ্যস্থ হইবে প্রায় দ্বারকাধিপতি কিন্তু ন ভুলিবু বাবু কৃষ্ণ কপটি কথারে চিরদিন কপটিয়া অধম গোপাল হেউ যুদ্ধ নাই ভয় বীরভোগ্যা বসুন্ধরা
1: ধন্য মামু ধন্য তুম বুদ্ধি বাস্তবিক তুমি হিতাকাঙ্ক্ষী কৌরবর বন্ধু কৃষ্ণ ছাড়ি মহাকৃষ্ণ হেলে যুদ্ধ বিনু নাহি অন্য গতি
3: কৌরব পক্ষে ছন্তি বীর মহাবীর যাহাঙ্কর রণ ঘোষে পৃথিবী কম্পিত রে পাণ্ডবে তো মাত্র পাঁচ জন পড়াই রুচিবে কাহিঁ যুদ্ধ কথা শুনি নিষ্কণ্টক হেব রাজ্য রাজা দুর্যোধন
2: চাহে না মুধরা পৃষ্ঠে অখণ্ড রাজত্ব চাহে না ধন সম্পত্তি মহামূল্য রাজ সিংহাসন সুমহত পুরুবংশ উন্নত কিরথি রখিবি যেপরি থিলা যুগ যুগ ধরি হীনমতি যারজ পাণ্ডব স্পর্শে দেবি নাহি হেবাকু কলঙ্ক সেই ভীমল কিরথি
1: পদ্মবরং ফুটিপারে পর্বত শিখরে অগ্নি লভিপারে শীতলতা তথাপি তথাপি যারজ স্পর্শে ন হইব অপবিত্র এ পবিত্র কুল থিবা যায় এক বিন্দু রক্ত এ শরীরে যারজে পাইবে নাহি পুরুবংশ সত্ত্ব
3: সাধু সাধু সাধু দুঃশাসন বাস্তবিক তুমি অট পুরুবংশ প্রকৃত দায়াদ বংশ অনুরূপে জন্মিয়েছ বংশধর রূপে
4: প্রভু স্বয়ং যদুবীর শ্রীকৃষ্ণ দর্শন প্রার্থী
0: যদুবীর শ্রীকৃষ্ণ দর্শন প্রার্থী প্রহরি সসম্মানে ঘেনি আস তাঙ্কু
1: মামু যদুপতি অসময়ে কৌরব সভারে বুঝিত পারে না মুহি এ রহস্য জাল বোধ হয়ে অছি কিছু গুপ্ত অভিপ্রায়
3: অতি সত্য অতি সত্য দিবালোক পরিস্পষ্ট জনা যায় পাণ্ডবঙ্ক লাগি নিজে দ্বারকাধিপতি দূত রূপে বিজে আজি কৌরব সভারে
5: গুরুপতিঙ্কর জয় হেউ
0: যথাবিধি আসন গ্রহণ করন্তু মঙ্গল তো দ্বারকা নগরী মঙ্গলে অছন্তি টিকি প্রভু হল পাণি
5: সর্প শুভ হে বীর কেশরী কুশলে অছন্তি সর্পে হল পাণি তুলে
3: কিবা অভিপ্রায় প্রভু যদুকুল বীর পদার্পণ কল এই হস্তিনা নগরে
5: অভিপ্রায় অতি স্পষ্ট পাণ্ডবঙ্ক বনবাস হয়েছে সম্পূর্ণ সেবানঙ্কু কিছু রাজ্য করদান পিতৃদেব স্মৃতি ধরে রহিবে সেমানে সেথিপাইঁ মোর আগমন
3: পিতৃদেব স্মৃতি ধরি রহিবে পাণ্ডবে আশ্চর্য অত্যাশ্চর্য যুধিষ্ঠির ধর্মসূত ভীমসেন পবন নন্দন সব্যসাচী ইন্দ্রসূত জগতে বিদিত অশ্বিনী কুমার বলা নকুল কুমার ଏକମାତ୍ର ସହଦେବ ପଣ୍ଡୁଙ୍କ ନନ୍ଦନ। ସହଦେବ ପାଇଁ ନିଜେ ଦ୍ୱାର।

0: প্রতিজ্ঞারে বদ্ধ আছে সে পঞ্চ পাণ্ডবে রাজ্য দাবি বৃথা প্রহসন যুদ্ধ পাই প্রস্তুত সেমানে
1: যুদ্ধ পাই প্রস্তুত সেমানে একই প্রহেলিকা
0: নোহে প্রহেলিকা প্রহেলিকা মধ্যে অছে নিরাট বাস্তব বন্ধু মোহে বন্ধু পাই কান্দে মো অন্তর মো চক্ষু সম্মুখে হব কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণর কোমল প্রাণ সহিব কিপরি তেণু আসিলে করিবি মীমাংসা মাত্র পাঞ্চ খণ্ডি গ্রাম দেই পাণ্ডব মানঙ্কু ভোগ কর বাবু তুহি শশা করা ধরা ভাই ভাই মধ্যে নলকু বিবাদ
1: ভাই ভাই কিয়ে কা ভাই যার যে পাইবে কাহু ভাইর সম্মান বুড়ি জীব পুরুবংশ বিমল কিরতি
2: শোণ বন্ধু দরকাধিপতি আকাশ শুণন্তু দেবে পাতাড়ে বাসুকি দশ দিকে সাক্ষী থামতু দশ দিক পাড় শোণ সর্বে মিশি দুর্যোধনের নিষ্পত্তি দ্রৌপদীর সম্মান সকাশে প্রতিজ্ঞারে বদ্ধ যেন সেহীন যার যে বিনা যুদ্ধে সুচেগ্র মেদিনী দেবী না কেউ কাড়ে করুচি প্রতিজ্ঞা দেবী না কেউ কাড়ে করুচি প্রতিজ্ঞা
1: সাধু সাধু সাধু দুর্যোধন বংশকুল অনুরূপে করিয়াছ কাম বাস্তবিক বাস্তবিক তুমি অছ পুরুবংশ সুযোগ্য দায়াদ
0: অবিচার অতি অবিচার এহা বিচার কর পুনশ্চ হে মান গোবিন্দ
2: বিচার বিচারের প্রশ্ন উঠু না বিচার করিছি মু হে উত্তম ভাবরে হস্তিনা রাজসিংহাসনর বিচার এহা মান গোবিন্দর বিচার
3: রাজার বিচার পরে বিচার করিবা দূত পক্ষে কেবে হেলে নহই সম্ভব দূত পক্ষে রাজনীতি হাস্যাস্পদ বাণী
0: এই তেবে শেষ কথা বিনা যুদ্ধে ন মিলিব রাজ্য
2: বিনা যুদ্ধে সুচক্র মেদিনী দেবী না কুড়াঙ্গারে করুছি সত্য
0: তেবে আসুছি মুহে
2: হ্যাঁ যা পূর্ব শুণ যদুপতি কহব কুড় পাঞ্চুল সেই নজার যে বৃথা যুদ্ধ রক্তপাতে নুহে মু প্রয়াসী সমকক্ষ যোদ্ধা তুলে যুদ্ধ করে যোদ্ধা যদি রণ একান্ত বাসনা ভেটিবি পাণ্ডবে মুহি অকুণ্ঠিত চিত্তে

0: বিনা যুদ্ধে দেবে নাহি সূচক্রমে জিনি, বিনা যুদ্ধে দেবে নাহি সূচক্রমে জিনি। মা, মা
1: কি?
0: নয় মা, মু
1: ও দুর্যোধন, অসময়ে বাপ কেউ অভিলাষে বসছ কলুয়া গমন?
0: সঞ্জয়ঙ্ক ঠারু মা তা শুনিথিব সবু, নিয়তি বিধান অবা কি করিবা আন, নাহি সাধ্য মানুষ্যর লঙ্ঘিযিব নিয়তি শাসন, যাহা ঘটিবার থিলা ঘটিলা অবশ্য।
1: শুনিয়াছি সবু কথা সঞ্জয়ঙ্ক ঠারু। বাসুদেব আসিথিলে মধ্যস্থ ভাবরে, পাঞ্চখণ্ডি পড়া পাইঁ কলে অনুরোধ, বিনা যুদ্ধে নাহি রাজ্য করিল নিষ্পত্তি, ফেরিগলে যদুপতি অপমান পাই।
0: বৃথা যুদ্ধ রক্তপাতে নথিলা বাসনা, চাহি নথিলে মু যুদ্ধ ধর্মরাজ তুলে, যুদ্ধ যোগু রাজলক্ষ্মী হুয়ে হতশ্রী, যুদ্ধ যোগু রাজ্য কাহি পালটে শ্মশান, ধনক্ষয় জনক্ষয় বৃথা শক্তিক্ষয়, মানব পালটে পশু যুদ্ধ নিশা বড়ে।
1: বিনা যুদ্ধে সুচক্র মেদিনী, দেবু নাহি পাণ্ডব মানঙ্কু, কহি নাহু তুহি, করি নাহু প্রতিজ্ঞা তু সাক্ষী রখি দশ দিগ পাড়ে।
0: সত্য সত্য করিছি প্রতিজ্ঞা মা, তো কহু অতি সত্য, কিন্তু

0: প্রশ্ন উঠে, কলে কাহি এভাবে প্রতিজ্ঞা? শান্তি প্রিয় দুর্যোধনে কে কলা অশান্ত? যুদ্ধ কথা উঠাইলা সলা মধ্যে কিয়ে দেইকি পারিব মাতা এসব উত্তর? নীরব কাহিঁকি মাতা? জানে মুহি ন পাইবি এ প্রশ্ন উত্তর। একা নুহে একা নুহে মাতা, তুমি সারা বিশ্ব কহে রাজা দুর্যোধনে করিলা অন্যায়, মাত্র অন্যায় কেউঠি মোর ন পারই বুঝি।
1: পাঞ্চ খণ্ডি পড়া যদি দেইথান্তু সেদিন পাণ্ডবে, হই নথান্তা কি বাবু বিবাদ মীমাংসা?
0: পাণ্ডব পাণ্ডব বলিল মাতা, কহুচ কাহাকু? কে সেই পণ্ডু সুতে নেবে সত্য কৌরবঙ্ক ঠারু? একমাত্র সহদেব পাইপারে সত্য। সহদেব মাগিলে অখণ্ড ভারত দেইথান্তি মাতা মুহি পরব আগ্রহে, মাত্র বিধি লিপি আন যার যঙ্ক বচস্কর হেলা সহদেব। তথাপি তা সত্য পাই থিলি মু সম্মত, কিন্তু মধ্যস্থ পণের আসি দ্বারকাধিপতি দাবি কলে দেবা পাই হস্তিনা বারুণা ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে।
1: ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে, এহা তো অন্যায় চুক্তি বাসুদেবঙ্কর।
0: শুন মাতা সকল বৃত্তান্ত, সত্যাশ্রয়ী ভগবান শ্রীকৃষ্ণক দৌরাত্য, কৃষ্ণক প্রস্তাবে মুহি ন হেবার রাজি। সত্য কথা ব্যক্ত কলে পরে যদুপতি দ্রৌপদীঙ্ক সম্মান সকাশে, যার যে করিবে রণ কৌরবঙ্ক চুলে, সেথিপাই কলি মাতা ভীষণ প্রতিজ্ঞা, বিনা যুদ্ধে দেবি নাহিঁ সুচেগ্র মেদিনী। যুদ্ধ পাই আসিলে যদুকুল বীর রাজ্য দাবি প্রহসন মাত্র।
1: স্রষ্টা যদি সৃষ্টি করে প্রহসন লীলা, স্রষ্টা যদি সৃষ্টি করে যুদ্ধ ঘন ঘটা, স্রষ্টার সৃজিত সৃষ্টি জীব রসা তলে, মানবর কাহি সাধ্য বাধা দেব নিয়তি নিয়মে, চিরদিন ধর্ম ন্যায় রহিব অম্লান, ধর্মে জয় পাপে ক্ষয় এ অমর বাণী সবু কালে সবুবেলে রখিবু স্মরণ।
0: বাজিলাণি যুদ্ধ ভেরি বাজই দুন্দুবি, মুখরি তরণ স্থলী সৈন্য কোলাহল, বীর প্রসবিনী মাতা কর কর আশীর্বাদ, মঙ্গল লগ্নরে করে যুদ্ধ অনুকূল।
1: ক্ষেন মোর আশীর্বাদ আরে কুরুমণি, কহিবি অন্তর তথ্য আশীর্বাদ ছড়ে, পৃথিবী লোক হেউ অন্যায় অনীতি, পাপ অধর্মর মূল হেউ উৎপাটন, প্রতিষ্ঠিত হেউ ধর্ম ন্যায়র রাজত্ব, আজি এ ধর্মর যুদ্ধে মাতার আশিস।
0: ধন্য ধন্য মাতা, ধন্য তো আশিস, তো আশিস নুহে খালি কৌরবে উদ্দিষ্ট, সারা বিশ্ব পাই তোর কান্দিলা অন্তর, বিশ্ব মাতা কল্যাণী গো বিশ্ব বন্দনিয়া, বিশ্বর মঙ্গল পাই ঢালিল করুড়া, দিও মাত দিও পদ ধূলি এ মাহেন্দ্র লগ্নে, আশিসকু রফি সিরে পালিবি কর্তব্য, আশু শত ঘর ঝঞ্ঝা বহু মহাকাল প্রলয় পবন, লোপ হেউ পাপ রাজি গড়ি উঠু ধর্মর রাজত্ব, এ প্রস্তাবে কমত মোহিতর তুলে, নহই অবাধ্য কেবে তো প্রিয় সন্তান, আশিসকু সিরে বহি চলিবি মো পথ, মাতা দিয়োগ বিদায় বিদায় মাতা বিদায়। বিশ্বমাতা কল্যাণীর আখির লোতক রামা না মা দিয়োগ আশিস, মুখরি তরণস্থলী সৈন্য কোলাহলে, পুণ্যর জয় হো মা ধর্মর জয় হো ধর্মর জয়।
1: যাও পুত্র বিশ্বহিতে বড়াও মানস, ধর্মে থিলে নিশ্চয় হেব জয়, পুণ্যে থিলে নিশ্চয় হেব জয়।
2: স্বপ্ন জাগরণী স্বপ্নর কুহুক কে কে? না কেহি নাই, কোলাহল কুরুক্ষেত্র নীরব নিষ্পন্ন, ঝরে রক্ত।

0: অসময়ে তুরি সত্য আসে বোধে রাধা দুর্যোধন করিব কিছু মন্ত্রণা যুদ্ধ সম্বন্ধরে।
1: রহছিব অদূরে অতি সঙ্গপরে প্রতিশোধ শপথকু নফুল যেপরে ভরি দিয় বিষ কীট দুর্যোধন হৃদে উৎকারু সে কাঁড়কুট তীব্র হলাহল সে বিষয়ে চর্চরিত হুয়ন্তু পাণ্ডবে তেবে যাই হেব আম উদ্দেশ্য সাধন।
0: তব আজ্ঞা শিরোধার্য প্রভু।

0: দুর্যোধনে উদ্ধরি পাইনি বর অপূর্ণ অধ্যাপী মাগি দুর্যোধনে পার্থ তার শিরস্ত্রাণ মস্তকে পিন্ধিণ যাও ভীষ্মক শিবিরে মায়া দুর্যোধন মায়া কথারে ভুলাই চেষ্টা কলে আনিপারে পঞ্চসর হেড়ে
1: এ মুহূর্তে বর পাই সেমান গোবিন্দ অসম্মত হুয়ে যদি সেথক উপায়
0: সত্যাশ্রয়ী সেমান গোবিন্দ সত্য পাই দেইপারে হস্তিনার রাজসিংহাসন পঞ্চ মৃত্যু বাণ যদি বর মাগে পার্থ সত্য রক্ষা পাই তাহা দেব পার্থ করে দাবি করে যদি পার্থ হস্তিনা বারুণা ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে তথাপি সে দুর্যোধন সত্য ধর্ম পাই টেকি দেব ধনঞ্জয়ে অম্লান বদনে
1: ধন্য ধন্য মন্ত্রীমণি তুম লাগে রক্ষা এবে পাইবে পাণ্ডবে সময়ের গতিক্রমে হুয়ে অগ্রসর অপেক্ষা রখরে জলস্রোতর সমান পাণ্ডবে শিবিরে তেড়ে উঠে শোকোচ্ছ্বাস যায় উপযুক্ত ঔষধীরে করে উপশম
0: ধন্য প্রভু ধন্য তোর লীলা ইচ্ছাময় তুই তোর ইচ্ছা পূর্ণ পাই করু কেতে কৃত্য ধন্য ধন্য প্রভু ধন্য

দুর্বা ভদরিকা পত্র শিররে বিঞ্চিণ, জালি দেবা মহানন্দে মঙ্গল প্রদীপ। সর্ববিঘ্ন নষ্ট কর আহে বিঘ্ননাথ, কুসুমিত হেউ পথ সমর প্রাঙ্গণী।

0: কি জ্বালা, কি কষ্ট, অসহ্য অসহ্য এ জ্বালা। বারম্বার মরিবাকু ইচ্ছা হুয়ে মোর, মরিমু পারে না হরি, কেতেবেলে নির্বাপিত হব প্রাণ দীপ। না না না, মোর পাপর প্রায়শ্চিত মতে ভোগ করিবাকু পড়িব। জননীর অপমান, মাতা প্রতি অপমান, পুরি অপমান পরে প্রায়শ্চিত। ভ্রম ভ্রম মহাভ্রম মহাভ্রম মোর, শতধর সেজর অছি ইন্দিবর পলবে বিঞ্চিন, খরা মতে অনুরোধ সহিবাকু ভীম তিনি রড়ি। ন মানিলে মোলা তার অমানিয়া হই, তিরস্কার করি তাকু যুদ্ধরে মাথিলে, তার প্রতিফল প্রতিফল মু নভগিবিত ভগিব আহ কিয়ে। ই জ্বালা কি জ্বালা, কি কষ্ট কি কষ্ট, কেতেবেলে কেতেবেলে হব এই কষ্টর সমাপ্তি।
1: যেতেবেলে কামনাকু পাশরি বহুদু
0: কে কে, ও যদুপতি কি উদ্দেশ্য রাখি কল বিজয় স্থলে?
1: উদ্দেশ্য মহত, ধর্ম রাজ্য সংস্থাপনা উদ্দেশ্য মহরে।
0: হসাইল হসাইল যদুকুলপতি, ধর্মরাজ সংস্থাপন অন্যায় অনীতি পরে ধন্য অন্যায়, ধন্যতম অন্যায়। ছড়ারে ভীষ্ম আগে শিখণ্ডী নচাই, অসুস্থ বা হত কহি ভণ্ডিল দ্রোণঙ্কু, রথচক্র কাঢ়ু কাঢ়ু কর্ণকু বধিল, অবিশেষে কদা যুদ্ধে জানু ভাঙ্গি অর্জিল কিরতি। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে ধর্মর মাহাত্ম্য অক্ষুণ্ণ রক্ষিত কুহ পাণ্ডব সারথি। বেদনা অসহ্য প্রভু, বেদনা অসহ্য, সহিমু পারে না ও মুক্তি, মুক্তি লোড়া মোর মুক্তি। কৃতাঞ্জলি ফুটে মাগে নির্বাণ মুখতি।
1: কামনা নাহি হৃদরে দুঃখ ও কাহি, কামনা বিনাশ হেলা দুঃখ অবসান। পণ্য তু মান চক্রবর্তী মহামানি ভাবে করি কর্তব্য সাধন, মান গোবিন্দ নামকু তু সার্থ।
0: প্রভু প্রভু অপার করুণা তোর, অপার করুণা অপার করুণা প্রভু।
1: সরিত মিশিলা পরে অনন্ত সাগরে তোর আত্মা লীন হেব মোহরি শরীরে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: শেষে শিল্পী নাগমণি মহান্তি গাইছেন রমাকান্ত দাসঙ্ক রচনার।

0: সন্ধ্যা হয়ে গেল ভাই, কেই জনে রাখ বিন্ধি পারলেনি।
1: আচ্ছা,
0: সমস্ত মনরে নিরাশ আসি পৌঁছিছি,
1: এনে ক্রমে ক্রমে সন্ধ্যা হয়ে গেল,
0: সরি যাউছি দিন রে সজনি,
1: সরি যাউছি।
0: আরে দাসী মানে কথা ভাষা হচ্ছে।

0: ডেই পড়লা যমুনা নদী কি
1: হ্যাঁ
0: এনে কোন হই জানছু ভাই
1: কোন হলা
0: অন্তর্যামী শরণ করিবা সময় রে ভগবান মনা কলে বলে আলোচ্য
1: তোর বাপা স্বয়ম্বর করিছি
0: বাপার সত্য রক্ষা করিবা সন্তান মানকর কর্তব্য
1: তেণু তু যদি মতো এবে বরণ মালা দেবো তাহলে কলঙ্ক লাগিযিব কূলরে
0: আরে ভগবান নিমিষে অন্তর ধ্যান হইগলে
1: আহা
0: রাজজমা নিজপুর রে পৌঁছি যাইছি
1: এনে ভগবান মায়া গুটে আরম্ভ কলে
0: আরে নিজ রূপকু বদলে কি মায়ারে বুড়া ব্রাহ্মণ রূপ ধরি প্রভু জগত জীবন ধর্ম পুয় যুধিষ্ঠির পাশে যাই হইলে মৌন
1: আহা
0: যুধিষ্ঠির পাখে ভাই বসি পড়লে
1: এনে লেখ।